একবেলো কর্নাটক শাস্ত্রীয় সঙ্গীতের খেরাবার তুমি একতার হাতুন বিদ্বান ডক্টর এম বালমুরলী কৃষ্ণ হাঁচে গায়ন তুমি একতার হ্যাঁ খেরাবার ইনতে সাদর করতার রাগ কল্যাণী পন্থু বরলি আনি কাফি তার খেরাবারী সুরুয়াতি ঐকুয়া রাগ কল্যাণী। ताल आदि।